0: সদা মঙ্গান থয় সুমিয়াশনাথা আমরা মংদান কমসা মকাম থলাংফু ইংগোদু না মিওয়া মংদান মূমসা সানকুয়ান মু কলো ফাংমাশাই ইন্দেগো আমরা মংদান কমসা মকাম চুখু নি ফং মিওয়া মংদান দিয়ে সানকুয়ান মু কলাং পাই গলো আই মংদান তিনিয়াং উ সিগিম ফিনগো কমসা মকাম থলাংফু থে মিওয়া মং আমরা মং তাইথালাই না মংকান সিমসা থে চংখা রত না আখ্যা মুলাম সংগ্রুম না মিটলু লাম চম থংলু থংলাই খাটনা রেঙা তেসা না তেন থয়সলখংয়াথা ইলাং মাইগা মিকি মখাই তাপ তাপ উপতাও ক্যালিপু আবাদি মুতুন মখাই পন্নাথা চুনাই আমরা মংদান মকা টিপজিখ্রিত নাই থংতরাগো সিমসা লাম মাইসবিনলু আই না আই মংকান চিমুয়ান মজুমফং সুতা মঙ্গান থয়সল খংয়া থাচুনাই কিংলখংয় খুম সুমিং সুতা সুগো না রেবায়ং ক্যাশা সুরা মিয়ানথা ই সলে তাপনু ফেন ফেমুস মুসমত মু গ্লোন না মশা মুনমলি খিং মসুমচান তোমাত আই তৈগো আলি আমাগো মুনমি দাং তু আই আই সুগাম দাই খোপ সুয়াম সানি ইন্দাইলং না সুগাগো নজিগো না থি সুনা তানায় মতো না সিগিমফি না মচুন গানি পাই বংদান না চমদালা
1: ตุงคุมมุมดุสิจิมพินากาโดมีศีลลาตุงคุมมุมดุสิจิมพินคิงละคองเอชิมลิเนียงสะตัมซอมปรอมลิยาทามงตันมงมะสาปงปันรับตัวนึงตุศิลคองนัมปะละคองลางจะพอง ลออามิวชาพงลัมเตนาสลังปองพ่อมพงตุปองจพงโกซาลอมยังกาชกาอิสเลยมะตุนชโปรตันไออันเทมงตันโกชปอนทันไออามิวชาลอไอมงตันเรอามิวชาโมปงนีโกครังมันกะบาเทนันเซียงคันไอชิงไรมีอามงตันซัมจงไอพองชิงรัมซาลัมลโมสกรินคัตวาไอลัมโกปิมซาลัมนันทาอามิวชาโมปงนีกลอยัง ง่างๆเตียงมนัดตนราไอจัวอังไอมงมะสายงลำเรปาติยามิวชาตระคมจบคันชตุบครัดว่าอมิวชาชามยันมะตุอบทงตระชกรึงครัดว่าแซสจบลาอมิวชาชกูมงจึงชาเนจิวยมงดันแพยินลาจงขวาอมิวชาแพยินลาจงขวากงพันผาจิแพยินลามิวมงดันซัมจงไอพงชิงราลำลโมแพยินลาไอมิเน ตึงยางชิจาจันนาอมิวชามิครมลัมพงชิงราจิมกรินลัมมงตันชปอนทันลัมเพกราวชงกบครัตนาราไอลุกงลมาเจ็ดชอบชปันสลัดลาไรละตันอมิวมิวขุนลออมิวชาที่อมิวชาชามยันสุดกันพงชิงราลอลอจึงคาชวดลั่นนาอมิวชาชามยันนาชวามชานิเพอจูตึงยางครักคำชาชงวนราไอ มีครุมจิมกรินลัมกัวกัมพวังเรถึงยังชุกกรงลัมกัวจินยัมเรอมิวชาชกูมีครุมมังรุมเรจอมชกุนเราวุมจาจึงคารจัตวาเอลุจอมมะตงนีชกรินครัตวาอมิวชามีครุมลัมคอชปราชินชปันโมซงจงกโลครัตวันนาอมิวชาชกูมีบังลงเอยชากัมมกามเรนชามีมะตุดคันไออรงสตังลูไอครึงทองกะจา หลักเทหลักทมตุยุวานาคัวชกุราไอมงดันติงอมิวชาชกุมงจึงชาเนกัวอมิวชามีครุมไอมงมะสาครังมันกะปาแพมนูชะตันนาอมิวชามีครุมลัมแพจิเทียงคร่ายกะไลนีมาคราแพกังกะนึงขับเการาไอตระกอคันนาครึมกรันชมูชมัดลัมแพกังกะตัมจั่วจัปปะครัดวานนาอมิวชามีครุมพองชิงราจิมกรีน มงดันชปอนทันไอพรือกังชกุมงางงางกัวมะเตียนตนราไอชิงแรอมิวชาพงลำเตียนาสลังนีตุบสมรูมงกโลชิจาจันนาปิมซาลัมนันทาอมิวชาโมปงลีกโลกะจานามตุผาจีจ่อไออซงเทตุดันซันไทลัมกโลนามตุอจูซังอัพสโปรครัตวาราไองาไอ
2: চুংফোগাকু মুখোমুই স্পয় গাগাই
3: ইনান উসিয়ে স্পয় সুমলা খুং সুপ্রাদাব চুংফোগাকু মুখোমুই স্পয় গাগাই
4: শিগামদাত গাই খপসুয়াম শানি มุขันมุงอิสเปอเดียนไปดูไรแต่หลังนามุขันมุงอิสเปอเดียนท่าจึงพบผู้กาท่าชวามชานีนาระสร้องไอสมโจสมระมุขันนี่ปังดันนากาไอยาช่องนันเอยุงอิสีโยมใจเทียยุงอิสดังมรันละเรื่องจอมขันไอน่าสมเสมิมันงูไอมุขันช่องจอมตัดกา

0: শিকা মত খব সুম সাই লং না মুখন মুই নিদায় কো নো সুপয় দান মাসায় লং না মুখন মুই নি ফান খনসং কো না তেজাং সুপয় দান আইজে ইয়া লং পাইখ্রুম
1: গা
2: আমিমা ইউনানিয়া মেয়ে কয় জুতো থা ফুনে বেজি কল আমি আজুদে ইমা মিমা জিজে মোমা জমা আমি কোথাপু ইনা সুমি দেশমু দুটু ফুব সবানে চালো ইমিমা সুমি সাশিদে মো ইচি চুই ইনসে হাথি সে ফুব সিছি সুমো সুদে ফুব সিছি ওয়ারিদু সিছি কাসমাতে দিওয়া তির ইমা কু সুমো সু ফুব সি মাথে ফুনে কো ছুফু কাদা জলি নিতুনে নিসংকো ইউনাসে সোকা গো পাশে সুয়োর জিদা ফু সি দুমা থিম হিদু মহাই থিস লি ফে জুড়ি বেমা থে ফুনে গো ছুফু থিজু বেমা থে কয় গো বেমা নে গো থে ফুনে গো দুনে সাফু মেরে গোহা সুমা ইউ কয় গো সিদ থে কয় গো সুদি দু তরি দু নিজমা তেসমু জমা নিহা নিতুনে নিচ ছৌ থে কয় গো সুদি দু তরি দু নিজনি ইউনা গো ই তুমি গুটি গো জমা গুমা কো হো চৌ চেন সুইসে গো ই গো থি থিথো তির ইমা চৌ সে সালাই হুস ই সঙ্গা তির ইমা গো বি সুজে লো তরি দু নিজমা দেশমু বি চি সে জুজা কু পুথাপু জুজা লো সিমা জমা ওয়ারি চু সৌজু গো গো সজে মাদে ইয়ামো নিমা জুড়ি চিনা থে চাকু দে চাকু কুয়াতে রে সবু থে থা দোলা থা কুয়াশি সবাবি উমজা লোজা কুয়া এ হই দোলা লোসি সজরি দো শিবমা নিলি থে থা বি শিবু দোলা মাতে সাসে সেওয়ামা জুড়ি সৌজু গো গো হাজু সেওয়া সে থুনি সজরি মাতে ইয়া মোবি তরি দো নিলি সজমাতে জুজা মিমা ইজিরি চিনা মহাশ নি থা ইনাসে চুকুয় লো সুইজু লাই হো ছুসু কো বিমাদে সুমু সুই গু মো হা মুখ সি জু ওলাই হোলো জিদমা খুমি গো খুজ গো চুক বি লো নি সঙ্গে জুসু চবি রাই হো ওমুসু ওলাই হো সি কুনি মা লি সঙ্গে জুসু মা ফিরা সঙ্গু বেলু সি ইচি মা মিদে সুমু চবি ও ই তিরে নাবি সজা মোজা গো হে সাই থা ইনাসে হি বি রো ফি জে বি গো জো জামি ইনি ইনাসে গো জি সে হি শ্যাম লো শ্যাম ও মা ইদো গেসে রো ফি গো হি শ্যাম লো শা থা আজে নি মুজা লো জাতে জি গো জল ওসে জি সে তোমা জো জো ইমা নি তো নিশ ছোখো ছুহা থি কু তুথু ছুজু ও ই দোয়া ইসু থিমা কে ছুথু নিশ কু জু জঙা সি থা খুমি সে পাশে পুতে ফুব সি চালো ইচি ইমি ইতিমাতে দি ওয়াস সেতুনি সৌকা উনিনা জমি সাহাই থি সুয়াশি ই গসু পাশে বু ফুব সি জমি ইজিরি জমা বি সেওয়া আখ ফুনে লুটাওয়ালে সিনি থাপো সে থিমা জি কয়চানি ছা দুই দাঙা বেস ই তুনে ইস ছৌকো হাও থিপো সৌনি ফু সামানে গো ও মমি ইমা গাজু জং ফু ইমি ইজালামা নিশ সাশি জলি ফুদা সুদা ফেদো গমা থিসে ফে কাদা রু ইস সোকা গো ওয়ামু মি সুদে ওয়াফু গো গমা ই তুম ফে কাদা জুড়ে ওয়া হে সাকো থাপো ইউ সি সি না হদে কা শামি ইপু জু জু আবি মোরে ওয়া আমি থিসে গো মা গু সু গু খো জা ই জি না হ না দমা নিয়ে তিস গো তি তু সো হামা গু সা নিং আ সনি থিয়া গো জু সা গো ছি সি সো পানা জো তি জা গু তি জা 操作比喻一米的瓜王母，你的森林角色的祝福过米的年阿们